ক্ষেপসো শেফনোতি বন্ধুক্রতুর এফ ইউ তিম্বিনশো সোপিনোতি মিনসোতিরি সো